প্রিয় শ্রোতাক লগে নমস্কার আর ওলা লগতে সুন্দর ভিয়ান ইটা আকাশবাণী কেন্দ্র তুরা মিডিয়াম ওয়েবলা 243.31 মিটার আর কিলো হর্স 1233 নি অনুষ্ঠান প্রসার হওয়া লাগিছে কাসা। আজি মঙ্গলবার জুলাই মাসলা 14 তারিখ সন 2026 আর সময় ভিয়ান ল 6:30 মিনিট 20

আপনিগিল হুনিবগে পাশে শিল্পী মধুমিতা হাজংলা গানদা এলা অনুষ্ঠান নি আপনিগিল হুনিবগে পাবো শিল্পী মলিন্দ্র হাজংলা গানদা।

আপনিগিলা হুনি বগে পাশে শিল্পী মলিন্দ্র হাজংলা গান্দা এলা অনুষ্ঠান নি আপনিগিলা হুনি বগে পাবো শিল্পী স্বাদেশ হাজংলা গান্দা।

0: আপনি গিলে হুনিবাগে পাশে শিল্পী সাদে সাজংলা গান্দা
1: চুকরা আমলা জীবনলা এগরা মূল্যবান অঙ্গ হয় আর ওলা বিষয় নিয়ে আপনি গিলা হুনিবাগে পাবো এগরা হুটু কটিকা প্রকৃতি ল এগরা মূল্যবান বরদান রাহুলে আমলা চুক আর চুক ল যতন নেওয়াগে হলে আমাকে কয় এগরা কথা মননি রাখিবগে লাগে। প্রথমে আমাকে চুক র সাফ চিকুণকে রাখিবগে লাগে। দ্বিতীয় নি চুক রগে উপযুক্ত বিষম দিয়ে রাখিবগে লাগে। তৃতীয় নি চুক অসুক হলে অবহেলা না করিয়া লগে লগে চিকিৎসা লাজনে যাওয়া লাগে। চতুর্থ নি উপযুক্ত খাদ্য দ্বারা চুক ল যতন নেওয়ারা ও খুব আবশ্যক। আমাকে বেশি সময় টিভি মোবাইল কম্পিউটার ল আগনি থাকিবগে না লাগে। কেনেকি ওলা আলোরা আমলা চুক রগে ক্ষতি করে।
0: এলা অনুষ্ঠান নিয়ে আপনি গিলে শুনিবগে পাব শিল্পী সুবল হাজংলা গান্ডা।

আপনি ইলা হুনি বাকে পাশে শিল্পী সুবল হাজংলা গান্ডা ইলা অনুষ্ঠান নিয়ে আপনি গিলা হুনি বাকে পাবো শিল্পী সুরুমা হাজংলা গান্ডা।

0: 금방.
1: 세르징 아로 왈자니 레디 시리얼 코드 안 아시망 발람 상마니 다리 급박코 크낭람 나하 덕덕산이 잡만노 힌디 플랜니 기트랑코 가마탕스카겐 야 나카슈니 추라
2: Angkapa khobar. SIR hajarguni khoriktok bilsini punna mangiparangko bimuse gatani ge thamgupa baksok baha.
3: Ya enumerator angni nokonare bagin nikna unor anga mai khodakpo.
2: Alchu aba jun kolachuni julai khorik sku tari kona bimuse gatnar eba o tiktak ba uyatani ra ho naibo.
3: Indi ba singani rang dongode.
2: Unaba jajeng nabe alchu en nakni boot level official mu baksa golpoe nakni uina nangani rang ko singira naman gen.
3: Aro ya bieloni number khora banani ko mande.
2: Sasku bonga jirona kol khabo. Aro nakni bielo ko মাসিনা তাতাক ছাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা না পাঙ্গি নিব আর উনা দাক ছাকানি কো নাঙামা থালাতানি রঙ নাঙামা না সিমাং সান্দি নিনাক তামান গেন
3: আলটু বিয়েলে
2: ও এ বিমু সেগাতোরা মামুং লেখা নাঙ্গজাবা না আখা খেতকপা উয়াতানি রঙ সান ওনা তাইবো আর না নিবিয়েলো বক্সা খবর আগ্রকবো
3: কিসিক রাবো দালো নাঙ্গনি খাকেট উয়াতানি খনালো খাকেট কপা উয়াতানি কো সে রাখি না দাক ছাকে দাক ছাকানি কো নামোদে বিয়েলো না কল কবো আর না মিস গানি রঙ না গান ছাকানি কো মানবো
2: ইয়া হাজালগানি খরক তো পলসিনি বিমুং সে গাতানিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুগ্রিক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
4: ও মেঘালয়নি মন্দিরং না বলসি চিচাত কাপনা সিং হামা আন্দাকে ওদে না থাংনি ফু না মানানি দাল বেগবা বলকো গমাতমাবে হাজাগনি কলগ্রুপ তো বলসিনি অক্টোবর 7 তারিখ বা উনাস খাং বলসি চিচাত কাপা হদে ইয়া নাকনি মানগনি বলকো খাঙানি সময় সপাহা
5: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথামগপা বাকো আবাচি না তিঙা হা বুট লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপ তো বলসিনি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা না সিমনি নকনারি আঙ্গেন উনি গমন নাকনি লেখা রং কো তারি দুন সুবো
4: হাজাগনি কলগ্রুপ তো বলসিনি আগস্ট 5 তারিখ কোনা সিমাংনি বিমরাং কো ইলেকশন Total rollo sekatani but kam gapau again. Mai bagwala ni ba khangani rang dongodi hajalguni khulgutok bulsi ni August 5 tarik aro September 3 tarik ni gise po tarik apna somerang ko nanggen.
5: October 2 tarik ko bun kam gapai electoral roll ko na khadatna skang nangni bimang kaket ko pang unanangen. Skang gapa changna sekatani ko takkingama. Yan altua ba. Nangni adu ko songdong khamani aro bulsi ko sakion gapa lekha rang baksana. Passport size photo ko sanang ya ba.
4: Na anang ni jakatele matgaman bulrang ko jakhalbo. Nan din ka na matgapa voter helpline number sasku bunga jiro na kabo. Voter helpline app ko download kabo ba voters.eci.gov.in na napanginibo.
5: Una griba CEO meghalaya.nic.in na napangini na matgen. Pun gapa ubo may nanak ni kurang gamsata.
4: Yakub yat gapa Chief Electoral Officer Meghalaya.
1: সময় দাও ওয়াল নিউজ নিবাচন আহা ইয়া আকাশবাণী চুরা হিন্দি ফিল্ম নি গিট্রাঙ্ক গামাতানি সময় দনা সিমাং না দংথাং দংথাং ফিল্ম রং নি গিট্রাঙ্ক গামাতাঙ্গেন স্কাঙ্গপান সিমাং কারণ অর্জুন ফিল্ম নি গিট কোক নাং নামাত গেন গীত ওয়া জাতি হুমে আর ইয়ান কুমার সানু আর আখাইক নিক নি গপা গীত ওয়া

0: Namgipa khobor SIR hajaruni khoruktok bulsini namangge prangko bimusegatani ge thamgupa baksok ba ha
1: ye numerator angni nokonare baginnik na unuranga mai ko dakpo
0: altu aba jun kolachuni julai khoruks ku tari kona bimusegatnar eba o tiktok ba uyatani ra ho naibo
1: ndiba singani rang dongode
0: unaba jajengna be altuen nakni boot level officer mung baksa golpoe nakni wina nangani rang ko singira naman gen
1: aru ye bieloni number ko ra banuni ko mante
0: sasku bonga jirona kol khabo aru nakni bielo ko মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা না পাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমাং সান্দি নি নাক তামান গেন
1: আলচু বিয়াদে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আকাকেত কপা উয়াতানি রং কো সান ওনাতাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগ্রকবো
1: কিসি করাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখিনা দাকচাকে দাকচাকানি কো নাঙ্গদে বিয়েলো না কল কাবো আর না মিস গানি রং না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক তো পলসিনী বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুব্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: ও মেঘালয়নি মন্দিরং না বলসি চিচাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাংনি ফুনা মানানি দালবেগবা বলকো গমাতনাবে হাজাগনি কলগ্রুপ্ত বলসিনি অক্টোবর 7 তারিখ বা উনাস খাং বলসি চিচাত কাপা হদে ইয়া নাংনি মানগনি বলকো খাঙানি সময় সকাহা
3: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথামগপা বাকো আবাচিনা তিং হা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপ্ত বলসিনি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা নাসিমনি নকনারি গঙ্গেন উনি গমন নাংনি লেখারং কো তারি দুসুবো
2: হাজাগনি কলগ্রুপ্ত বলসিনি আগস্ট 5 তারিখ কোনা সিমাংনি বিমরাং কো ইলেকশন রোলো সেগাতানি খাম গপাও গেন মাইবা গুয়ালানি বা খামানি রং দো দি হাজারগুনি খুলগুতো পুলসিনি আগস্ট 5 তারিখ আর সেপ্টেম্বর 3 তারিখ নি গিসে পো থারি দাপনা সময় রং কোনাং গেন
3: অক্টোবর 7 তারিখ গোল খাম গপা ইলেকটোরাল রুল কোনা কাদাত না স্কাং নানি বিমং কাকে তো পং না নাঙ্গেন স্কাং গপা চাংনা সেগাতানি হো দাকিয়ামা ইয়া নাল থুয়াবা নামি আদু কো সংদুং খামানি আর বুলসি কো সাকিও নি গপা লেখা রং বক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সান নাঙ্গিয়াবা
2: না আনাং নি জাকাতেলে মত গমন বল রং কো জাকালবো নাম দিন কানা মত গপা ভোটার হেল্পলাইন নাম্বার সাসকু বোয়া 0 না কাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড কাবো বা ভোটারস eci.gov.in na napanginibo
3: unagriba ceo meghalaya.nic.in na napangini namatgen pungpa ubo mainanak ni kurangam chata
2: yakub yakpa chief electoral officer meghalaya
4: rabrute yan jite he sanse film ni sabikumar anumalik aro anuradha patwal ni gapa gitkod on asimangna gamatangiya